0: rolls in Delhi. The house-to-house distribution of electoral enumeration forms is currently underway in Delhi. As part of the exercise, over 13,000 booth-level officers will visit every household till 29th of this month to distribute pre-printed enumeration forms in duplicate to all the existing electors for verification and updation of the electoral rolls. Claims and objections can be filled from 5th of August to 4th of September. The final electoral roll will be published on 7th of October. Electors can fill the enumeration form online at www.voters.eci.gov.in. Union Home Minister Amit Shah and Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan reviewed the situation regarding below normal rainfall and its impact in certain parts of the country due to El Nino. Senior officials from various ministries and departments, including the Union Home Secretary and the Union Agriculture and Farmers Welfare Secretary, were present at the meeting yesterday. Commerce and Industry Minister Piyush Goyal has said that India is on track to achieve its $1 trillion US dollar export target, with nearly 15% of the annual exports already recorded in the first quarter of the current financial year. Addressing the Board of Trade meeting in New Delhi yesterday, Mr. Goyal said to achieve the target, goods exports will need to increase from about $440 billion US dollars to around $530 billion US dollars. Union Finance Minister Nirmala Sitharaman and her French counterpart Roland Lescure co-chaired the India-France Economic and Financial Dialogue in Aix-en-Provence city yesterday. Both the ministers recognized the value of the French Development Agency's work in India for the economic development and welcomed the prospects for future projects. In the FIFA World Cup, Argentina were leading 3-2 against Cabo Verde in extra time in their round of 32 match in Miami Gardens in the US as the thrilling encounter underway. Earlier, Egypt advanced to the round of 16 after defeating Australia 4-2 in a penalty shootout at Arlington in the US. Australia and Egypt were tied 1-1 after 90 minutes of regulation time and 30 minutes of goalless extra time. And that is the end of this news bulletin.
1: Akashbani Guwahatir Mohabahu Mukutamala.
2: Buddhadebe koisil prottek karjo prottek kotha anki prottek chintaru phol ase. Manuhe bhal kam korile nijor jibon bhal hoy, samajaro bhal hoy. আর বেয়া কাম করিলে নিজরটো বেয়া হয়, সমাজরো বেয়া হয়, আর সমগ্র জাতিটোরে বেয়া হয়। যেনে ভাবিলো আসুন, যেতিয়া এজন মানুহে নিজর স্বার্থর কথা নেভাবি পরর উপকারর অর্থে কাম করে, তেতিয়া সেই মানুহজনের মন উদার হয়। কারো লগত হাই কাজিয়া নহয়, সকলোৱে তেওঁক ভাল পায় আর সেই কারণে তেওঁ ভাল কাম করবলৈকো শক্তিমন্ত হয়। এইদরে এজন ভাল মানুহর ভাল কামর দ্বারা তেওঁ নিজৰ, তেওঁৰ সমাজৰ আৰু সমগ্র মানৱ সমাজৰেই ভাল হ'ব। এজন মানুহে চুৰ কৰাৰ আগতে তাৰ মনত লোভ উপস্থিত হ'ব। সি কেনেকৈ আনৰ বস্তু চুৰ কৰি আনিব সেই কথা ভাবোঁতে তাৰ মন কলুষিত হ'ব। তাৰ পিছে যাৰ বস্তু চুৰি হ'ল তাৰ মনত দুখ হ'ল আৰু চুৰটোলৈ তাৰ মনত হিংসা জন্মিল। সমাজৰ মানুহৰ মনলৈ এইদৰে অশান্তি অস্থিৰতা আহিল, কিয়নো কার বস্তু কোনে চুৰ কৰি নিব তাৰ একো ঠিক নোহোৱা হ'ব। মানুহে মানুহক মিছাতে অবিশ্বাস আৰু সন্দেহ কৰিবলৈ ধৰিব। সমগ্ৰ মানৱ সমাজৰ কথা ভালকৈ ভাবি চালেও দেখা যায় যে এই চুৰি ডকাইতিৰ প্ৰবৃত্তিৰ পৰাই পৃথিৱীত আজি এনে মহামাৰী যুদ্ধ উপস্থিত হৈছে। এই নিয়ম যে কেৱল মানুহৰ বাবেহে সত্য এনে নহয়, সমাজ আৰু জাতিবোৰৰ গাতো এই কথা খাতে। অন্যায়কারী সমাজ আর অন্যায়কারী জাতি যেনে তেনে ধ্বংস হবই ই ধ্রুব সত্য। লাগিলে সি হাজার বাহ্যিক আড়ম্বরত ডাঙর বা প্রতাপশালী হোক, সেইদরে আন সমাজ বা জাতির উপকার করবলৈ বিচরা সমাজ বা জাতি ধ্বংস নহয়, লোকর উন্নতির হে কারণ হব আর সমাজ আর জাতিবোৰৰ মাজত সুখ আর শান্তি আনিব। এনেবোৰ সত্যর উপলব্ধি করব লাগিলে মানুহৰ শিক্ষা আর সাধনা লাগিব। এই শিক্ষা আর সাধনা লাভ করতে যেনেকৈ এপিনে

শ্রোতাসকলে শুনি আছে ভূপেন নাথ আর সঙ্গীসকলের কণ্ঠৰ বৰগীত। এবাৰ শুনক মহাপুৰুষ শ্রীমন্ত শংকৰদেৱ বিৰচিত আন এটি বৰগীত।

উপন্যাস বা গল্পের প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার লৈ আহিছে উপন্যাস পাঠের এটি মনোরম অনুষ্ঠান। প্রতিপুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতিপুৱা।

0: আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপোনালোকৰ সৈতে অন্তরঙ্গ সম্পর্ক গঢ়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপনের নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে।
2: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু ঠিক পাছতে বাতৰি শুনিবলৈ পাব।
3: এয়া আকাশবাণী। বাতৰিৰ সৈতে মই কুমাৰ ডেভিড দাস। এতিয়া প্ৰধান বাতৰিসমূহত আছে, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আজি এদিনীয়া ভ্ৰমণসূচীৰে ৰাজস্থান আৰু গুজৰাটলৈ ৰাওনা হ'ব। ভারতে চলিত বর্ষত $1 trillion মূল্যের সামগ্রী রপ্তানির লক্ষ্য লৈছে বলে কেন্দ্রীয় বাণিজ্য আর উদ্যোগ মন্ত্রী পীয়ূষ গোয়েলে প্রকাশ করেছে। রপ্তানির জড়িয়ে অর্থনীতি শক্তিশালী আর বাণিজ্যিক শৃঙ্খল গড়ি তোলার দিকত অরিহণা আগবাব বলে মন্ত্রী বিমল বরায় মন্তব্য করেছে। প্রতিদিনে জম্মুলে অহা হাজার হাজার তীর্থযাত্রীয়ে বার্ষিক অমরনাথ যাত্রাক বিশেষ গতি দিছে। আর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আর্জেন্টিনায় কেপ ভার্ডিক আর ইজিপ্টে অস্ট্রেলিয়াক পরাস্ত করেছে।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর আহার মাহর 19 দিন 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 4 তারিখ। পঞ্জিকার পুরা পুয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর চতুর্থী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:39:50 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:15।

0: মমতেই নপরে নহয়।
1: কি
0: জানো কি?
1: হেই, নাজানো যদি আগরটুকে থক।
0: ওই মিরি, মনে মনে থাক, মনত পেলাবলে দে শুনর।
1: হই, আমাক মিরি বলি নকবি, উই আর মিসিং, মিসিং।
2: নিজের কথাতে নিজে রস পাই লক্ষ্যদলে হাঁহিবলে ধরিলে। সি আকৌ স্বগতোক্তি করিলে, উই আর মিসিং, উই আর মিসিং, আমি সকল হেরাই গৈছো। ল্যাম্পটোত বটলৰপৰা তেল অকণমান ঢালি সুশীলাই কাৰোফালে নোচোৱাকৈ কৈ গ'ল,
3: তোমালোকে কি জাত পাত লৈ কাজিয়া কৰি আছা? লৰাকেইটাই শংকৰদাইক আহি কৈ গ'ল আদিবাসী বুলি পৰিচয় দিবলৈ। কথা সিমানেই, আমি অসমীয়া, নেপালী, আদিবাসী, মিচিং বুলি কোৱাতকৈ মাধবগোহাঁই কোৱাৰ নিচিনাকৈ আমি সকলোৱে নিজকে নৈভগনীয়া বুলি কোৱাই ভাল।
4: দেখিছ, পঢ়া ছোৱালীৰ মগজ না, ঠিক কথা কৈছে, একেবাৰে ঠিক, আমি নৈভগনীয়া।
2: লগে লগে মাদল বাজি উঠিল, পুৰণে ৰাগ টানিলি ৰে হাই ৰে হাই।
4: শুন মইনা, লগা লগা, তোর মাত ভাল, দুখ করবলে একো নাই, ফুর্তি করব লাগে, লক্ষ্য দলে ফুর্তি কলব বহুয়াই থৈছে, গান গা খা।
2: পূরব সে আইল বান, লিয়ে গেল খেতের ধান, আইরে বসে ভাবছে কিষাণ, মহাজনকে কি দিব জবান। সমূহ কণ্ঠত বাজি উঠিল সেই গান, সুশীলা, তরালি, জোনালী, ফুপু, সুশীলার মাক, শঙ্কর, লক্ষ্য, কাওয়া, কেশব, পূরণ আর অন্যান্য সকল থিয় হয়ে সমস্বরে গাবলে ধরিলে। শঙ্করে মাদলত বোল তুলিলে, সুন্দনের কণ্ঠত আকৌ বাজি উঠিল, যাওছিল গুড়া গুড়ি, ভাড়ে লিল লক্ষ্যাছড়ি, এখন আইরে বসে ঝুড়ত নয়ান, মহাজনকে কি দিব জবান। এ হাই রে হাই, বাইদ গেল ফাটি ফুটি, বহাল গেল ছাতি উঠি, এমন আকাল দেখি নাই কখন, হান্দির জীবন কি হবে কেখন। গমগমাই উঠিল মঠাউরি গাঁৱৰ চৌদিশ, ঝুমুর শেষ হওয়ার লগে লগেই লক্ষ্যই অন্যতম জুড়িলে, আসি জিলি জিলিক, মিক্সি জিলি জিলিকনা, আসি জিলি প্রিনা দাগন, মিক্সি জিলি প্রিনা বামাং, ঐয়া আকালর গান। পানির জুড়ি, চকুলোর জুড়ি, পানির জুড়ি শুকাই গেলেও চকুর নিজরা কোনো কালে নুশুকায়, রব পড়া নাই কোনো, আজি সকল একাকার, সকল এক। বৃদ্ধা ফুপুও পানির গান জুড়িলে, গানের তালে তালে সকলে নাচিবলে ধরলে, যেন এই নাচর ভরত পৃথিবী চারি আঙুল তললে বহি যাব। জোনালিয়ে বিহিয়া টেমেরার বিহু জুড়িলে, আমার নাচনী গিরিপ গারাপ কই নাচিব, পৃথিবী লড়িব, বহি যাব চারি আঙুল মাটি, আকো ইলা গিলা দই, নই গাঁৱৰে ডুবরি বন, ইলা গিলা দই, মইন গাঁৱৰ ডুবরি বন, জেউতিয়ে হাবি অনিত কান্দিলে, হাবির দেও দরিকে ডিঙিত লাগিল চিটিকার ফাঁস, জেউতিয়ে লোকর ধান এবানি, নেখাও ভাতে পানি, গা হল ককিলা মাছ। এজন দুজনকৈ গাঁওখনের অনেক মানুষ ওলাই আহি সুশীলাহতর চোতাল ভরি পড়িল, বহুদিনের মূরত বিহু, অনিতম, ঝুমুর, ঝাউরে গীতর সুর বাজি উঠিছে মঠাউরির উপর। সকাম ভাঙি ভকত সকল আহি উপস্থিত হলি এই সমাবেশত, বাজি উঠিল মাদল, ডুমডুম, টোকারি, খঞ্জরি, সেরেন্দা, মঞ্জুরা, একেলগে কোনো মঞ্চ নাই, রঙিন পোহরের চকু ছাপ মরা পোহরের লোকা ভাকু নাই, মুকলি আকাশের তলত অন্ধকার রাতে তরার চিকমিক পোহরত জোনাকি পড়ার দরে মানুষবর মন নাচি উঠিল। এই উৎসব

0: জীবন আলীর যুগলবন্দী এই মাহর দম্পতি গিটার বাদক কমল কটকি আর আকাশবাণী গুয়াহাটির স্বীকৃতিপ্রাপ্ত গায়িকা আশা শর্মা কটকি।
1: তার ফলত একটা গান সৃষ্টি হল, গানটু কথাকিটা মই কৈছো তোমার দেখো নাম পত্র লেখা, পত্র তুমি নিলিখা হলো আশা গুনগুনাই দিয়াচোন।

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডাইকে বং লাকে মিডিয়াম ওয়েভলং মিটার্স ফারুফলিরা ক্রেসিরা টকবরফ কিলোহার্সলং ফারু ট্রক সিরা এংকরা সিরকে প্লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগাহার্স পিনিকে জাখং নিফাই ফ্লি ভোমতিয়ারনি

লাপুয়ানসি মঞ্জিরা মেক্রি আলাম কাহান আর জুই লং টাংল বাংসো আলাম কাহান আফ্রাংটা ডাক পেন রৎপার জুইগল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমালিয়া দুন্থু ইনুৎপেন সিয়াং ডেং দামিগল নাং পিনি ইনুৎপেন সিয়াং ডেং লং জি টেন তেরাং পেন কিলু না সোনা সোনা লুন আর জুই লংপো টাংটে আফ্রাংসিয়া লুন আর জুইক সেনাহ আলু নালাম থে সিন টু মানে মাসম

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে।

0: বিভিন্ন ধরনের প্রোটিন স্ট্রাকচার আছে, যার কারণে একটা ভ্যাকসিন বনাবর ক্ষেত্রে যুক্ত ধরনের তাক মানে প্রোটিন আইডেন্টিফিকেশন করে পেলায় স্পেসিফিক করে এটা সেইটার ক্ষেত্রে গবেষণা চলি আছে। ইতিমধ্যে ভিয়েতনামত তেনেকুৱা এটা ভ্যাকসিন অলরেডি উদ্ভাবন হয়েছে আর ভারত সরকারে হয়তো চিন্তা চর্চা করে আছে যে ভিয়েতনামের সেই ভ্যাকসিনটার ক্ষেত্রতো এটাও সঠিক সিদ্ধান্ত হয় না। আনহাতে আমার ভারত সরকারে বিভিন্ন গবেষণা কেন্দ্র যে নিশাদ, নিবেদী আর আইভিআর গবেষণা একটা চলি আছে, হয়তো আমি অহা অতি সোনকালে তেনেকুৱা এটা ভাল খবর পাম মাত্র এটা আমার আমাক ভারত সরকারও যখন আমার এসওপি আমার যখন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর্স বা ন্যাশনাল ইলেকশন প্ল্যান আছে এই সামগ্রিকভাবে আমাক কিহত গুরুত্ব দিছে যে আমি জৈব সুরক্ষাত গুরুত্ব দিব লাগিব, অর্থাৎ গাহরিখিনি আমি সুরক্ষিত করে রাখব লাগিব। সুরক্ষা মানে আমি অন্য মানুষ সুমাব নিদো, ইয়ারপা আমি গাহরি মাংস আনি পেলায় হেৰি নকৰো, বাইরের পৰা গাহরি বজাৰৰ পৰা আমি ডাইরেক্ট নুসুমাও, দানা অনার ক্ষেত্রে আমি সাবধান হব লাগিব, গাড়ি পরিবহনের ক্ষেত্রতো আমি সাবধান হব লাগিব। গতি এই গোটেইবর দিক আমি যেতিয়া ফুটবাথ পটাশিয়াম পারমেঙ্গেনেট সলুশনত ভরি ডুবাই পেলায় আমি যেতিয়া ফার্মখনত সুমাম, নিয়মীয়াকে ডিসইনফেক্টেন্ট ব্যবহার করিম, নিশ্চয় আমি গাহরিখিনি
1: সুরক্ষিত করে রাখিব পৰা যাব। আমি আনজন শ্রোতার লগত কথা পাতিব বিচাৰিছো। হ্যালো হ্যালো
2: হ্যালো,
1: হয় নমস্কার, কোনে কৈছে বাৰু, কৰ পৰা কৈছে?
2: নমস্কার, মই ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্টৰ নাহৰকটীয়া কৃষ্ণগাঁৱৰ পৰা কৈছো।
1: হয়, কোনে কৈছে আপুনি?
2: মই মনোমতী ধৰণী।
1: হয়, কওকচোন আপুনি কি জানিব বিচাৰিছে?
2: মই মানে একেবাৰে সীমাৰ ওচৰতে যদি চোৱান চিভাৰ বেমাৰ হয় তেতিয়া মই কিদৰে সুৰক্ষা ল'ব লাগিব?
1: একেবাৰে ওচৰতে যদি জনাব
3: বাইদেউ, যদি এক কিলোমিটার ভিতর যদি এফিসিয়েন্ট হয় তেতিয়া আমি সবক কলিং করো, তেতিয়া আপনার ব্যবস্থা করে, কিন্তু যদি এক কিলোমিটার বাইর থাকে আর দশ কিলোমিটার ভিতর থাকে তেতিয়া আমি সার্ভেলেন্স করে থাকো, কি যদি আপনার ভিতর আমি এক মাস ভিতর যদি কিনা বেমার হয়ে গেলে আমি লগেলগে আমি তাক কলিংয়ের ব্যবস্থাটা করো, কিন্তু যদি এইটো এতিয়ালো আমি দুবছর তিন বছর ভিতর যদি দেখিছো এক কিলোমিটার ভিতর বাইর বেশি দূরলো বেমারটো না যায়, যেতিয়ালো কোনো এই এক কিলোমিটার রেডিয়েশন ভিতর যদি বাহক নহয় তেতিয়ালো না যায়, আর এক কিলোমিটার রেডিয়েশন আমি যদি কন্ট্রোল করে রাখি দিও তেতিয়া নিশ্চয় এক কিলোমিটার ভিতর বাহির না যাব, আর ইমান চিন্তা করব না লাগে। কিন্তু কথাটা হল কি আমার সঠিকটো ডায়াগনোসিস লগেলগে আমার জানাব দিব লাগে, আর যেহেতু এই সম্প্রসারণ বাহিরত নহয় এই কারণে যেতিয়া আমি এপিসেন্টে ঘোষণা করা হয় তেতিয়া লগেলগে দশ কিলোমিটার ভিতর আমি এটা সার্ভেলেন্স জোন ক্রিয়েট করে দিয়া হয়, আর তেতিয়া আমি রাজ্যের পরে এই আশা করো কি কিবা এটা গাহরি বেমার বা প্রকৃতি চেঞ্জ হলে লগেলগে আমার পশু চিকিৎসক নিকট পশু জানালে আমি তার
1: যোগাযোগ করব লাগে স্থানীয় পশু চিকিৎসকৰ সৈতে। আর ইতিমধ্যে আপনি নিশ্চয় অনুষ্ঠানটি শুনে আছে, আপনি গমে পাইছে যে ওসরত হলে কি ব্যবস্থা লব লাগিব, কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করব লাগিব। ডক্টর ডেকা ডাঙরিয়া খুব সুন্দরকৈ কথাখিনি ব্যাখ্যা করে দিছে, আর আপনি যদি অনুষ্ঠানটি পাছতো আমার আমার ফেসবুক পেজত থাকিব, আকাশবাণী বাতৰি বিভাগৰ ফেসবুক পেজত থাকিব, আপনি ইচ্ছা করলে শুনি তেতিয়াও আপনি গম পাব। এতিয়া ডেকা আৰু এটা কথা মই জানিব বিচাৰিছো যে যেতিয়া আক্ৰান্ত হয় গাহৰি নমুনা কেনে ধৰণে পঠিয়াব লাগে?
0: মই মনোমতি বাইদেউক এটা কথা কওঁ যে তেখেতৰ যিটো কনচাৰ্ণ, তেখেতৰ যিটো উদ্বিগ্নতাটোক মই হেৰি কৰিছোঁ, গতিকে মনোমতি বাইদেউ এটাই মন কৰিব, আমি প্ৰতিটো গাহৰি পালকে সচেতন হওঁ যে আমাৰ গাহৰিখিনি সুৰক্ষিত ৰাখিম, গতিকে প্ৰত্যেকে যদি আমি সচেতন হওঁ আৰু আমাৰ পশু চিকিৎসা বিষয়ৰ লগত হেৰি থাকিব, যোগাযোগত থাকিব, আমি যাতে ৰোগৰ আমি সংক্ৰমণৰ সুবিধা নিদিওঁ, গতিকে আমি যদি প্ৰতিজন গাহৰি পালক সচেতন হওঁ নিশ্চয় আমি এই ৰোগটো প্ৰতিৰোধ কৰিব পাৰিম। এই ক্ষেত্ৰত আপোনাক মই জনাওঁ যে সাধাৰণতে কি হয় যেতিয়া কোনো ৰোগৰ মানে লক্ষণ যদি তেনেকুৱা আমি দেখা পোৱা যায় তাৎক্ষণিকভাৱে আমাৰ পশু চিকিৎসা বিষয়ক বা পশু ক্ষেত্ৰ সহায়কক জনাব লাগে। পশু চিকিৎসা বিষয়ে তেতিয়া তাৎক্ষণিকভাৱে এটা আমাৰ অনুসন্ধান কৰি সেই ফাৰ্মখনৰ এপিডেমিলজিকেল ষ্টাডি এটা কৰিব। সেই ষ্টাডিটো কেনেকুৱা যে ফাৰ্মখন কিমান দিনৰ পুৰণি, তেওঁলোকৰ গাহৰি কিমান আছে, ক'ৰ পৰা বেলেগৰ পৰা আহিছে নেকি বা নতুন গাহৰি সোমাইছে নেকি, তেওঁলোকৰ মেনেজমেণ্ট কেনেকুৱা, তেওঁলোকে দানা কেনেকুৱা খুৱায়, ক'ৰ পৰা দানা আনে, তেওঁলোকে পেলনীয়া খাদ্য হেৰি কৰে নেকি, বা কেতিয়াবা গাহৰি কটা মানে অর্থাৎ গাহৰি মাংসৰ কেতিয়াবা কি হয় যিবিলাক অলাগতিয়াল খাদ্য তেওঁলোকে গাহৰিক দিয়ে নেকি, এনে গোটেইবোৰ কথা তেওঁলোকে ষ্টাডি কৰাৰ পিছত তেওঁলোকে আমাৰ হোল ব্লাড চেম্পল কালেকশ্যন কৰিব।

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: তাত কি হয়
1: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকল বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: তোর লড়াটো কেতিয়া বহুত সুস্থ দেখা গৈছে
4: হয়
3: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে
4: পিছে এনে যত্ন কত পালি
3: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত
4: ও তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নাকি
3: নহয় শিশুর স্বাস্থ্য শিবির পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকের বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ
4: ও সচাকই বড় ভাল কথা
3: কারণ সকলোরে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
5: খন্তেক বিরতির পাছত পুনৰ উভতি আহিছো চিত্রগীতৰ মাজলৈ শ্রোতাসকলে অসমীয়া ছবির গীতৰ অনুষ্ঠান চিত্রগীত শুনি আছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শাখাৰ পৰা আমি লাহে লাহে অনুষ্ঠানৰ শেষাংশলৈ আগবাঢ়িছো অনুষ্ঠানত এইবাৰিয়া তৰালী শর্মা ছবির নাম কানিন

0: জীবন আলীর যুগলবন্দী এই মাহৰ দম্পতি গীটারবাদক কমল কটকী আর আকাশবাণী গুৱাহাটীৰ স্বীকৃতিপ্রাপ্ত গায়িকা আশা শর্মা কটকী।
1: তার ফলত একটা গান সৃষ্টি হল, গানটো কথাকিটা মই কৈছো, তোমার দেখো নাম পত্র লেখা, পত্র তুমি নিলিখা, আশা গুণগুণালি আছো।

0: জয়মতী নার্জারীয়ে অসম তথা ভারতবর্ষৰ বিভিন্ন ঠাইত সংগীত পরিবেশন করেছে। এই সন্দর্ভত তেওঁ কয়,
1: মঞ্চত এনে ক্লাসিক্যাল হিসাবেতো আমার

0: জীবন আলীর যুগলবন্দী এই মাহৰ দম্পতি গীটার বাদক কমল কটকী আর আকাশবাণী গুৱাহাটীর স্বীকৃতিপ্রাপ্ত গায়িকা আশা শর্মা কটকী।
1: তার ফলত একটা গান সৃষ্টি হল, গানটো কথাকিটা মই কৈছো তোমার দেখো নাম পত্র লেখা, পত্র তুমি নিলিখা হলো আশা গুনগুনাই দিয়াচোন।